শ্রোতা বন্ধুরা, এখন একটি ঘোষণা। আপনার দ্বীপ, আপনার গল্প, আপনার গর্ব। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি আহ্বান, আপনার কাছে কি এমন কোনো গল্প আছে যা বিশ্বের মানুষের কাছে আপনার দ্বীপের জাদু, সৌন্দর্য এবং অনন্য পরিচয় তুলে ধরতে পারেন? তাহলে এটাই আপনার সুযোগ। তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং প্রসার ভারতী উদ্যোগে আয়োজিত জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ এ অংশ নিয়ে আপনার প্রতিভাকে সবার সামনে তুলে ধরুন। আপনার ক্যামেরার চোখে ধারণ করুন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সেরা মুহূর্তগুলো, তুলে ধরুন এখানকার সংস্কৃতি, ঐতিহ্য, পর্যটন, লোকপ্রথা ও পরম্পরা, স্থানীয় গল্প।

এবং অনন্য পরিচয়। আপনাকে যা করতে হবে তা হল এক থেকে তিন মিনিটের একটি ভিডিও তৈরি করে আপনার দ্বীপের গল্প সারা বিশ্বের কাছে পৌঁছে দিন। আর হ্যাঁ, রয়েছে আকর্ষণীয় পুরস্কার, জেলা স্তরে 50,000 টাকা, রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল স্তরে 2,00,000 টাকা এবং জাতীয় স্তরে 5,00,000 টাকা। তাহলে আর দেরি কেন, ওয়েবস অ্যাপ এ রেজিস্টার করুন, মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 মধ্যে। তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা আপনার গল্প, ভারতের মঞ্চ আপনার দ্বীপ আপনার গল্প আমাদের গর্ব। আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।

0: রাত দেরি কেন, ওয়েবস অ্যাপে রেজিস্টার করুন, মাই ওয়েবসে যান, সংশ্লিষ্ট প্রোগ্রামটি নির্বাচন করে আপনার ভিডিও জমা দিন। ভিডিও জমা দেওয়ার সময়সীমা 30 সেপ্টেম্বর 2026 মধ্যে, তাই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সকল কন্টেন্ট ক্রিয়েটররা ক্যামেরা হাতে তুলে নিন, আপনার প্রতিভা তুলে ধরুন এবং আপনার গল্পকে উজ্জ্বল করে তুলুন। জেমস অফ ইন্ডিয়া চ্যালেঞ্জ, আপনার জেলা আপনার গল্প, ভারতের মঞ্চ আপনার দ্বীপ আপনার গল্প আমাদের গর্ব, আজই অংশগ্রহণ করুন আর আপনার সৃষ্টির মাধ্যমে অনুপ্রাণিত করুন লক্ষ লক্ষ মানুষকে।
1: নমস্কার, শুভ সন্ধ্যা। মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলোহার্টজ থেকে শুরু হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্রের বাংলা অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরুতে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, সত্যিই কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়েই শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধুরা, এবারে একটি বিজ্ঞপ্তি। আকাশবাণী শ্রী বিজয়পুরম ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট পদে তালিকাভুক্তির জন্য একটি নির্বাচনী পরীক্ষা পরিচালনা করতে চলেছে। আবশ্যিক যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, হিন্দি ও ইংরেজি ভাষায় দক্ষতা, কম্পিউটার জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা 31 অগস্ট 2026-এ 40 বছরের মধ্যে। প্রার্থীকে অবশ্যই শ্রী বিজয়পুরম পৌরসভা এলাকার বাসিন্দা হতে হবে। আবেদন পদ্ধতি: নির্ধারিত আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমের ডিউটি রুম থেকে সংগ্রহ করা যাবে। যথাযথভাবে পূরণ করা আবেদনপত্র আকাশবাণী শ্রী বিজয়পুরমে জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 5 অক্টোবর 2026। দ্রষ্টব্য: ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে নির্বাচন ভবিষ্যতে নিয়মিত চাকরির কোনো অধিকার প্রদান করে না। বিস্তারিত তথ্যের জন্য আকাশবাণী শ্রী বিজয়পুরমে যোগাযোগ করুন।
1: সুপ্রিয় শ্রোতা, আজ বাংলা অনুষ্ঠানে রয়েছে ছোট্ট বন্ধুদের প্রিয় অনুষ্ঠান কিশলয়। তবে তার আগে আবহাওয়া ও জলযান চলাচল সম্পর্কিত খবর। প্রথমে আবহাওয়ার খবর। কলকাতা আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাসের গতি 40-50 কিলোমিটার প্রতি ঘন্টা, যা বেড়ে 60 কিলোমিটার প্রতি ঘন্টা হতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে না যাবার সতর্কবার্তা জানানো হয়েছে। এখন শুনুন জলযান চলাচল সম্পর্কিত খবর। এমভি নর্থ প্যাসেজ আগামীকাল 28 তারিখ সোমবার সকাল 6টায় শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমভি রানী লক্ষ্মী আগামীকাল 28 তারিখ সোমবার সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:30 শহীদ দ্বীপ থেকে শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি রঙ্গত আগামীকাল 28 তারিখ সোমবার সকাল 6:15 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি ওই একই দিনে সকাল 8:45 স্বরাজদ্বীপ থেকে শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি বাম্বুকা আগামীকাল 28 তারিখ সোমবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 1টায় শহীদ দ্বীপ থেকে স্বরাজদ্বীপ যাবে। স্বরাজদ্বীপ থেকে জলযানটি ওই দিনেই দুপুর 2:30 শ্রী বিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমবি রানীচাঙ্গা আগামীকাল 28 তারিখ সোমবার দুপুর 11:30 শ্রী বিজয়পুরম থেকে স্বরাজদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে দুপুর 2টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ যাবে। শহীদ দ্বীপ থেকে জলযানটি ওই দিনেই বিকেল 3:30 শ্রী বিজয়পুরম ফিরে আসবে। এমবি রানী লক্ষ্মী আগামীকাল

28 তারিখ সোমবার দুপুর 2:30টায় শ্রীবিজয়পুরম থেকে শহীদ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি একই দিনে বিকেল 4:30টায় শহীদ দ্বীপ থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি জলি বয় আগামীকাল 28 তারিখ সোমবার সন্ধ্যে 5টায় শ্রীবিজয়পুরম থেকে স্বরাজ দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 29 তারিখ মঙ্গলবার সকাল 5:30টায় স্বরাজদ্বীপ থেকে শহীদ দ্বীপ হয়ে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। এমভি ওয়ান্ডুর আগামীকাল 28 তারিখ সোমবার সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে। জলযানটি পরের দিন অর্থাৎ 29 তারিখ মঙ্গলবার সকাল 7টায় ওই একই পথে শ্রীবিজয়পুরমের উদ্দেশ্যে ফেরত যাত্রা করবে। শেষ হলো জলযান চলাচল সম্পর্কিত খবর।

এখন শুনুন আজকের দিন সম্পর্কে কিছু কথা। আজ 27শে সেপ্টেম্বর, ভারতের স্বাধীনতার ইতিহাসের এক অগ্নিঝরা নাম, অমর শহীদ ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী। বিপ্লবী ভগৎ সিং 1907 সালে পাঞ্জাবের লায়ালপুর জেলার বাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন। মাত্র 23 বছর বয়সে, যখন অধিকাংশ তরুণ নিজের ভবিষ্যৎ গড়ার স্বপ্নে বিভোর থাকে, তখন ভগৎ সিং হাসি মুখে দেশের জন্য ফাঁসির মঞ্চে উঠেছিলেন। তবে তিনি কেবল একজন সশস্ত্র বিপ্লবী ছিলেন না, তিনি ছিলেন একজন গভীর চিন্তাবিদ, দূরদর্শী ও প্রখর সমাজ সচেতন ব্যক্তিত্ব। তিনি বলতেন, বিপ্লব মানে কেবল বন্দুক আর বোমার লড়াই নয়, বিপ্লব হলো অন্যায়ের বিরুদ্ধে মানুষের চিন্তার পরিবর্তন। ভগৎ সিং এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে সাম্রাজ্যবাদ তো দূর থাকে, যেখানে সাম্রাজ্যবাদ তো দূর হবেই, সাথে সাথে কোনো মানুষ যেন মানুষের দ্বারা শোষিত না হয়, জাতি ধর্ম বা অর্থ নিয়ে কোনো বৈষম্য যেন না থাকে। তার স্লোগান ইনকলাব জিন্দাবাদ আজও প্রতিটি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়। আজকের এই দিনে আমরা যখন ভগৎ সিংকে স্মরণ করছি, আসুন শুধু তার বীরত্ব নয়, তার আদর্শকেও বুকে ধারণ করি। অন্যায়ের কাছে মাথা নত না করা, সমাজে সাম্য প্রতিষ্ঠা করা এবং দেশের উন্নতির জন্য কাজ করাই হোক আমাদের লক্ষ্য। আজকের দিনে এই মহান বিপ্লবীর স্মৃতির উদ্দেশ্যে জানাই আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।

আজ আধুনিক ভারতের পথিকৃৎ মহান সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের প্রয়াণ দিবস। 22শে মে 1972 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর নামক গ্রামে তার জন্ম হয়। এই বিশেষ দিনে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাকে, ঊনবিংশ শতাব্দীর অন্ধকারাচ্ছন্ন ভারতীয় সমাজকে, যিনি প্রথম আলোর পথ দেখিয়েছিলেন, তিনি রাজা রামমোহন রায়, যাকে আমরা বলি ভারতীয় নবজাগরণের পিতা। সতীদাহর মতো নৃশংস সামাজিক ব্যাধি দূর করতে তিনি যেখানে অবিচল লড়াই চালিয়েছিলেন, তা আমাদের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। শুধু তাই নয়, নারী শিক্ষা এবং বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা এবং আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসারে তার ভূমিকা ছিল যুগান্তকারী। তিনি আমাদের শিখিয়েছেন, ধর্ম ও বিশ্বাসের নামে অন্ধত্বকে মেনে না নিয়ে যুক্তি ও মানবতার চর্চা করতে। আজ হয়তো সতীদাহ প্রথা নেই, কিন্তু আজও আমাদের সমাজে নানান কুসংস্কার ও কুপ্রথা ও বৈষম্য লুকিয়ে আছে। রামমোহন রায়ের দর্শন আজকেও ঠিক ততটাই প্রাসঙ্গিক যতটা ছিল 200 বছর আগে। আসুন আজকের এই দিনে আমরা রামমোহন রায়ের দেখানো পথেই হাঁটার অঙ্গীকার করি, অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সোচ্চার হই, যুক্তি ও শিক্ষার আলোকে নিজের জীবন ও সমাজকে আলোকিত করি। সেটাই হবে এই যুগপুরুষের প্রতি আমাদের শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি।

এটি কেবল আনুষ্ঠানিক কোনো দিন নয়, এটি এমন এক মুহূর্ত যা আমাদের চারপাশের একটি বিশেষ সম্প্রদায়কে নতুন করে চিনতে ও বুঝতে শেখায়। আমরা অনেকেই হয়তো ভেবে নিই যারা শুনতে পান না বা কথা বলতে পারেন না, শব্দহীনতা বুঝি তাদের দুর্বলতা। কিন্তু সত্যিটা হলো, শব্দহীনতা কোনো প্রতিবন্ধকতা নয়, বরং যোগাযোগের এক ভিন্ন মাধ্যম মাত্র। গলার স্বর ছাড়াও যে দ্রুত কত নিখুঁতভাবে মনের ভাব প্রকাশ করা যায় তা তাদের আঙুল আর চোখের ভাষার দিকে তাকালেই বোঝা যায়। সাইন ল্যাঙ্গুয়েজ কোনো অংশে আমাদের মুখের ভাষার চেয়ে কম সমৃদ্ধ নয়। আজকের এই বিশেষ দিনে আমাদের নিজেরকে একটি প্রশ্ন করা দরকার, আমরা কি আমাদের বধির ও শ্রবণ প্রতিবন্ধী ভাই বোনদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করতে পেরেছি? আমাদের বিদ্যালয়ে, কর্মক্ষেত্র কিংবা গণমাধ্যমে কি তাদের জন্য পর্যাপ্ত সুযোগ ও ব্যবস্থা রয়েছে? উত্তরটি বেশিরভাগ ক্ষেত্রেই না, কিন্তু আমরা চাইলে এই চিত্রটি বদলাতে পারি। খুব বড় কিছু নয়, ছোট ছোট পদক্ষেপ দিয়েই শুরু করা যাক। আসুন আমরা সবাই মৌলিক ভাষা শেখার কিছুটা চেষ্টা করি। কর্মক্ষেত্রে ও শিক্ষাক্ষেত্রে বধির ব্যক্তিদের জন্য সমান সুযোগ ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করি। আর সবচেয়ে বড় কথা, তাদের প্রতি করুণা নয়, বরং সম্মান ও ভালোবাসার হাত বাড়িয়ে দিই। আসুন আজ আমরা সবাই মিলে শপথ নিই এমন এক সমাজ গড়ব যেখানে কারোর আওয়াজ বা উপস্থিতি যেন শব্দের অভাবে হারিয়ে না যায়, কারণ হৃদয়ের অনুভূতির কোনো শব্দের প্রয়োজন হয় না।

আজকের দিনটি আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। আজ বিশ্ব নদী দিবস। আমরা সবাই ছোটবেলায় ভূগোল পড়েছি, নদী নাকি জীবনের উৎস। কিন্তু ভেবে দেখেছেন কি, সেই নদীগুলোকে আমরা কতটা বেঁচে থাকতে দিচ্ছি? আমাদের শহর, সভ্যতা, বাণিজ্য সব কিছু গড়ে উঠেছে নদীর তীরে, অথচ সেই নদীকেই আমরা বানিয়ে ফেলছি প্লাস্টিক আর বর্জ্য ফেলার সবচেয়ে সহজ জায়গা। নদী শুধু জল বয়ে নিয়ে যায় না, বয়ে নিয়ে যায় একটি গোটা ইকোসিস্টেম, সংস্কৃতি এবং হাজার হাজার মানুষের রুটি রুজি। একটি নদী যখন মরে যায়, তখন তার সাথে সাথে একটা বিশাল জীব বৈচিত্র্য আর ইতিহাসও হারিয়ে যায়। বর্ষায় যখন প্লাবন হয়, আমরা নদীকে দোষ দিই, অথচ আমরাই যে নদীর স্বাভাবিক পথ আটকে দালানকোঠা বানিয়েছি সেটা ভুলে যাই। আজকের এই বিশেষ দিনে আসুন আমরা বড় বড় কোনো প্রতিশ্রুতির কথা না বলি, বরং খুব ছোট ছোট কিছু অভ্যাস বদলের কথা ভাবি। নদী বা যে কোনো জলাশয়ে প্লাস্টিক ও আবর্জনা ফেলা বন্ধ করি, জল অপচয় কমানো আর নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষা করার বিষয়ে সোচ্চার হই। নদী বাঁচলে বাঁচবে আমাদের পরিবেশ, আর বাঁচব আমরা। আজ থেকে আমরা সবাই নদীর বন্ধু হব, এই শপথটাই হোক আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি। নদীর সুর বাজুক আমাদের সবার হৃদয়ে।

আজ বিশ্ব পর্যটন দিবস, এই উপলক্ষে নিজের অভিজ্ঞতা ও অভিমত প্রকাশ করছেন আমাদের অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা তনুশ্রী মণ্ডল।

আজ 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। সমুদ্রের গর্জন থেকে শুরু করে পাহাড়ের নীরবতা কিংবা নির্জন বনের পাখির ডাক, আমাদের এই বিশাল পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার দিন আজ। পর্যটন শুধু এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরতে যাওয়া বা কিছু সুন্দর ছবি তোলার নাম নয়। পর্যটন হলো নতুন মানুষকে জানা, নতুন সংস্কৃতিকে স্পর্শ করা আর ভিন্ন ধরনের জীবনযাত্রাকে কাছ থেকে বোঝা। আমরা যখন কোনো নতুন জায়গায় পা রাখি, তখন শুধু আমরাই সমৃদ্ধ হই না, বরং সেই অঞ্চলের অর্থনীতি, সেখানকার ছোট ছোট ব্যবসা এবং স্থানীয় মানুষগুলোর মুখেও এক চিলতে হাসি ফুটে ওঠে। বর্তমান বিশ্বে পর্যটন শিল্প অসংখ্য মানুষের জীবিকার প্রধান অবলম্বন, তাই এই দিনে আমাদের শুধু ঘোরার কথাই ভাবলে চলবে না, ভাবতে হবে দায়িত্বশীল পর্যটন নিয়ে। আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, পাহাড়, সমুদ্র সৈকত কিংবা কোনো ঐতিহাসিক স্থান, আমাদের খেয়াল রাখতে হবে যেন আমাদের দ্বারা পরিবেশের কোনো ক্ষতি না হয়। প্লাস্টিক বর্জন ফেলে প্রকৃতির সৌন্দর্য নষ্ট করা থেকে আমাদের বিরত থাকতে হবে। স্থানটি যেভাবে সুন্দর দেখতে পেয়েছিলাম, ঠিক সেইভাবেই পরিচ্ছন্ন রেখে আসাটাই একজন সত্যিকারের ভ্রমণ।

ভ্রমণ প্রেমীর দায়িত্ব। আসুন আজকে এই বিশ্ব পর্যটন দিবসে আমরা প্রতিজ্ঞা করি, আমরা ঘুরবো, নতুন অভিজ্ঞতা সংগ্রহ করব, বিশ্বকে জানব, কিন্তু প্রকৃতির বুকে কোনো ক্ষতিকর চিহ্ন রেখে আসব না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সাথে বিশ্বকে আবিষ্কার করতে থাকুন।

রে বসো, কথাটি নাই কোনো, সাত ভাই চম্পার গল্প বলি যুক্তি করে শোনো। এক রাজার সাত রানী।

শুকে ছবি জানি চুপি চুপি হাড়ি সরা আনি চটপট পুঁতে দেয় ছেলে মেয়েদের ছায়ের গাদায় সাক্ষী ভগবান সবার উপরে আছেন বিধি ধারা সোনার শিকল বড় রানীরা।

0: কি একি একি আমি দেখি, অবাক কাণ্ড একি আমি শুনি, থাকা মার ফুলের সাজি বন্ধ হলে রাজার পূজা, গর্দান তো নেবে রাজি।
1: জব্দ এবার রাজা, জব্দ ছাতি রানী।

0: শোনো সেবাই সান্ত্রী সেনাপতি মন্ত্রী, যে কর হোক আনতে হবে ছোট রানীকে, নইলে পাবে সাজা।
1: এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান। প্রচারিত হলো আকাশবাণীর শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। অনুষ্ঠানে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি কার্তিক। ভালো থাকবেন সকলে, ভালো রাখবেন সকলকে। নমস্কার।